0: আপনার?
1: না স্যার, মিস করে স্যার, সিক্সটি এইট আমার।
0: কপি 68 আমার।
2: I'm going to turn the on a 4502 Echo. Here, Echo 2. I wait on the server. I'm going to

0: হ্যাঁ, ওয়ান ফোর আইস দেবেন।
1: নেওয়া
2: First contact, calling Ghost Officer.
1: Copy, cut off for 7.
2: Show me a 100 soft sentences for 6:30 hours.
1: Thankful.